haki ya Mungu maana alingoni be silingi 300,000 ngongoni be 252,000 pukusin number 1 ak pukusin number 6 pukusin number 1 ak pukusin number 6 star 260 dash